কিউন আবাতে হইছে আবা এ ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তো তা পাতা তো মুজা লাস কাসানিউ শতকড়াইউ নেজে গেশি লান্দে তুরে অবজার দাদি মুশতরা টুল পুরা দি এলেওম দামরা জোরাত নষ্টা দা চি আগা রুশি আগা দা ইউসুফ আলাইহিস সালাতু সালাম আগা লে ওয়া উখরি বাহার হাল দগে উরুনে আখপাল ফ্লোর ইয়াকুব আলাইহিস সালাতু সালাম কো দে খবরা বনে মুতমাইন কা চমুরাদি ইউসুফ আলাইহিস সালাম দের খের খায়ু ইউসুফ আলাইহিস সালাতু সালাম বমুজা আখপাল জোন সারা কেলু কুত তাবুজু কি তুমরা তাফসীর দালি কি চি ইয়াকুব আলাইহিস সালাতু সালাম আখপাল জামানে তাবাকা ইদা ইজাজাত হাম ওয়াকা সাবুতা দই দে জোন সারা ইউসুফ আলাইহিস সালাম আগা মো খুশি জত মানে দা আল্লাহ সওয়ারা উরুনা দা জালেমোনো দে জোন সারা বোতলাল ইউসুফ আলাইহিস সালাতু সালাম হাম দের লয় খোয়াশ ওয়া চেদা চসে কাই মো উরুনা আখপাল জোন সারা চিতা বিয়াই মো কেলু কুত্তা সে বাত তা মে জোন সারা বিয়াই খু ইউসুফ আলাইহিস সালাম এ দিন আছে খবর ওয়া কি তু বুনা দালি কি কি আগা না দান ওয়া আগা উড় কা ওয়া আগা জিস দে দিন আছে খবর ওয়া চেদা জালেমোন দা জাবেরোন এ দেশ রুনা ননা দে হাসাদ না ডাক দি এ দেশ রুনা ননা দে বেরহমাই না ডাক দি এ দেশ রুনা ননা দে জুলম না ডাক দি তো চাল তা বুঝি তো সারা বদা কিম সুলুক কই আগামা আল রব্বুল আলামিন বয়ান করা দা ফলাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্ব ফলাম্মা আল রব্বুল আলামিন ফরমাই কি ফলাম্মা যাহাবু বিহি কালা চে দগে উরুনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সালাম বোতলালা ওয়া আজমাউ ও দুই টোল পোদা খবর বন্দে আরজামাশওয়াল আই ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্ব চেদা বমুজা টোল দগি ইওয়ডন দ কুইতা দগি দি ও বখর কুইতা দিতা বিমুজওয়েরা চাও মুখজি জত মানে আল রব্বুল আলামিন ফরমাই ইউসুফ আলাইহিস সালাতু সালাম ঢের খোয়াশ হও এই যে দুই কালা দায় দে আর দে ফলস্তিন না দে প্লোর দে স্তর গোনা পানা কড়ালো ও প্লোর এই যে ইয়াকুব আলাইহিস সালাম দে কোর না বেসারা রোহাম ওয়াতাল দা ইউসুফ আলাইহিস সালাম এই যে ঢের কো দুয়াড়ে মখুনে হাম খাল কড়াল ওই তো ভাই এই যে জামানে ইউসুফ আলাইহিস সালাতু সালাম দা দে তুসে দে বনজানায় মোর দে বলে মোর দা আগি ওয়ালো ইয়া নাক শাম দো তুসে দাই জোন সারা বিয়ায়ে খডের লই গোরা খেয়াল বসতাই চি ইউসুফ আলাইহিস সালাম চিতালে গোন দে না ওয়ানা খরি দুই বিতাও চি আর আবা বিলকুল গাম মা কাওয়া ইয়ে চি কালা দুই বোতলাল ইউসুফ আলাইহিস সালাতু সালাম চাকিম জোকাই কে দুই মশাওরা খড়ি ওয়া দে আর দে ফলস্তিন পলামন কি ইউ কি আই ওয়া এগি কুই বান্দে বোদা কাফেলে গাহে বগাহে আগা বো মিসর তরফ তাতলালে ইয়া বো নূর শেহরুনে তরফ তাতলালে যা বোদা কাফেলে এগি কুই তা আগি তা বরোগ লালে এগি সারা বো দেরাশ ওয়ালে মাকি বোদা সর্বনুন দুবই ওয়া মান্ডা ওয়াইলা ওয়ালি আর বে ওয়াইলা বে বগে আল তা চিকলা সরোই তাওয়ারা সিদাল বে বগে পাগা সরোই কিমাল ইসুনা কওয়াল চিদাল তা কুই আইদা দালতা আবাদিদো দাখলক পমেল মস্তি কে তকড়া দি জিজু কি মুজা ওয়াদারি দলু নয়াই চে দরে উরুনে আগা কুই আই চি কিম দাদে ফলস্তিন পলা মন কে ওয়া ইউসুফ আলাইহিস সালাম ই জোন সারা বোতলাল ওয়া আজমাউ দুই পদা খবর আমাদের জামা শল আই ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বে চে দা ইউসুফ আলাইহিস সালাম দা চি মুজা ও গরজাউ ফি গায়াবাতিল জুব্বে দি শওয়ার কুই তা বদা মুজা গরজাউ ইউসুফ আলাইহিস সালাতু সালামি চিকলা ওয়ার সওয়াল দা মুখজি জত মানে দা ডের লই জুলম দা আল্লাহ রাব্বুল আলামিন দি ইউসুফ আলাইহিস সালাম কোয়া কে মুশতস্ত দা সাবা কর কে ইচে দে তো আল্লাহ সামে সদাই মুসলমানা ওর আগা মাসুম মু বাঁচায়ে আগা মাসুম ইউসুফ আলাইহিস সালাম দা গিবরুনে বোতলাল ও চিকলা ইয়াল তো ওয়ার সওয়াল গি কুইতা নিজ দেখড়াল ইউসুফ আলাইহিস সালাম নে পোসা পেড়ি বি সোর কা পো জুলম সারা পো জবর সারা দে ইউসুফ আলাইহিস সালাম নাই পো আওয়াল নাম্বার বন্দে খত ওয়াইস্তা
چې قمیص یې ورځنی وایستل د یوسف علی السلام نه. یوسف علی السلام دوی څه چل وکړل؟ اغا ته رسۍ روخوستله. رسۍ یې شیدو او رسۍ پرې یوسف علی السلام وتړلو. اکویا یې لږ چې لشکي ژوار و. یوسف علی السلام ډېر لوی وژړل، ډېرې لوی چغې وویلې، ډېرې نورې وویلې. کله یې وورور باندې غیژ وڅرخوا، کله یې پرو بیل وڅرخوا، کله یې په یهودا وڅرخوا، کله یې وورور ته فریاد وکړه، کله بل ورور ته فریاد وکړه. خو د داد رسۍ د فریاد یې دې اورېدلې وله، هیڅوک د یوسف علیه السلام نه و. بهر حال رسۍ یې ور وچوله یوسف علیه السلام ته. یوسف علیه صلات و سلام یې چې دا هغه یې چې کوی ته چې نیم ولهلول، نیمې نه چې لشکي په رسۍ کې لوندې کوس کو. خو دا ورونې کې یې چې یو ډېر لوی ظالم جابر و، یې چې هغې هغه بل ته وی چې زر دې ویر کوزوا شابسې، نو هغه فوراً ولګېدل چې پوس نه په توره باندې، یې چې هغه د پړي رسۍ وویله چې یوسف علیه صلات و سلام چې دا کوی ته زر دې ورسېږي. یہ کیا جبرائیل علیہ السلام کو دغی وقت کے پوس کو اسمان دنیا کشے وان. جبرائیل علیہ السلام تعالی رب العالمین حکم وقا، جبرائیل امین فوراً روغلال یوسف علیہ السلام پا خپل وزر کے ونی وان. پدا کوئی کہ یہ چلون دے ایو غاٹا گالا وان، ایو غاٹا تھاڑا موجود وان. یوسف علیہ السلام تہویل چدا پدے بندے تا پوس کشینا. اللہ رب العالمین وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا. يوسف عليه الصلاة والسلام دير وجدل دير فرياد يوكدال دي ايوورورنا دي بلورورنا دير مفايو غشتلين چه ايوروني دا ظلم يموسرا ويلي كوين تو سخو مشتاويلا چه اي يوسف تو مجاكي لكوت تبيايو تو مجا کے لکو تبیایو، تو مجا سے بات تبیایو، تو من دے بو آلتا مجا ورتے غشے دشکور والا اخرو. خو لیکن اے ظالمون اے جبرون، تو سے دیمو وجود بر بند کام، تو سے دیمو نا خطو یستالا، بیا مو پرسائی پرے اتا ڈالا، بیا مو کوئی تا ورکوس کڑالا. یوسف علیہ صلات و سلام دیر لوی جڑو کڑلا، دیر لوی فریاد یو کام، دیر یو جڑلا. خود یوسف علیہ الصلوۃ والسلام اے فریاد اروی کی دے ارد فلسطین پمزکا بوندے، اے سکھ نو ارونے چی کلا ظلمون جوڑشی، کلا چی جبرون جوڑشی، وچ گلا تو گونٹ لیا اہل مدرسہ نے تیرا، گلا تو گونٹ لیا اہل مدرسہ نے تیرا.

আছে নিকা দাসে গানা সিদ্ধা হমতে ঢের তেজ লাগি কেনা আলে তো উমর দুমরে দা মাশাল্লাহ বিয়া দাসে না ঢেস তাড়াই সে শা কেনা চিতে যে বদরা দাসে লাম চিতে স্লো স্লো কাছে কেনা আতান ওয়ালা শা হয় নিকা দা হতেজ দিশা লস্কি দে স্লো কহ